গতরাত্র দিল্লি ক্যাপিটালস দলেনান কোলকাতা নাইট রাইডার্স দলম পরাজিতম অপরতঃ রাজস্থান রয়্যালস দলেন মুম্বই ইন্ডিয়ান্স দলম ত্রিংশদ্ ধাবনাঙ্কৈঃ পরাজিতম। ইতি বার্তাঃ।